ভুল লিখা মন দেখ ধরন থা মশিন থাকবো না হন নে নিচে মা মুড়ি ছিড়ে যা গোটে গোটেল হঠাৎ।